এই হচ্ছে পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাসর শুক্লপক্ষর একাদশী কু পুরুষোত্তম একাদশী বা পদ্মিনী একাদশী কুহযায়। ভারি পবিত্র এই একাদশী এবং পুরুষোত্তম মাসর কৃষ্ণপক্ষরে পড়ুথবা একাদশী কু পরমা একাদশী কুহযায়। এহার নাম পরমা কারণ এহা সমস্ত ব্রত সমস্ত একাদশী মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পরম সিদ্ধি প্রদানকারী। এই একাদশী ব্রত বিশেষ ভাবে দারিদ্রতার নাশ, অভাব অনাটন মুক্তি এবং সর্বোন্নতি পাই পালন করা যায়। মান্যতা আছে যে ব্রতকু পালন করন্তি সেমানকর অজ্ঞাত সারে হইতিবা সমস্ত পাপ ধুই হই যায়। সেই শ্রীহরি বিষ্ণুঙ্কর পবিত্র করুণারু জীবনের সুখ সমৃদ্ধি ভরি যায়। ইচ্ছাময় শ্রীহরি বিষ্ণু সবুত তাঙ্কর ইচ্ছা না। এই উচ্চারণ ভিতরে এক অদৃশ্য সকারাৎমক পরিবর্তন ভরি দেইপারে দেহ মন জীবনরে, স্বীকার সমর্পণর ভাব ভরি দেইপারে। যে জনে অছন্তি, যে দেখুছন্তি, যে জানুছন্তি, আমার সবু কিছি সে হি বুঝুছন্তি। তাঙ্করি নির্দেশরে পরিচালিত যেতেবেলে আমার জীবন, তবে এতে ভয় কাহিকি? যদি পরিশ্রম অছি, উচিত কর্ম অছি, কাহারি প্রতি অন্যায় নকরি, কাহার অনিষ্ঠ ন বিচারি, জীবনর গতিপথরে তাঙ্কু হি একমাত্র সত্য মানি আগিয়ে চালিছি ভকত, তবে সকল অহংকার, আশা, আশঙ্কা, সুখ ও দুঃখ তাঙ্করি পাদপদ্মরে অঞ্জড়ি হয়ে যাও। সেই ইচ্ছা মরে শ্রীহরি বিষ্ণু নিজ ইচ্ছারে করিপারন্তি সকল মঙ্গল, কারণ সে দুঃখরে বি, সে সুখরে বি, সে হসরে বি, সে লুহরে বি, সে পরা সর্বত্র বিদ্যমান, সে প্রতি ঘটরে বিদ্যমান। বাস কেবল এতিকি ভরসা ও বিশ্বাসর আবশ্যকতা রয়েছে। ভক্ত তাপরে অনুভব করিপারে প্রত্যেকটি সত্তারে তাঙ্কর আবির্ভাবর অনুভূতি।

0: সারা দিন আপনার মানে কেমতে আজ কনেক্টেড হইকি রহবে আর তার সব রিজনস বতাইবার সময় হয়ে যাইছে মানে প্রোগ্রাম হাইলাইটস কো আপন মানকু শুনে দেবার সময় হয়ে যাইছে তবে সাথী আজ সকাল 7:10 রে আমার স্বাস্থ্যের আপনার মানে শুনবে অংশুঘাতর আয়ুর্বেদ চিকিৎসা এ বিষয়ে আলোচনা করবে ডাক্তার লালাল্ট চন্দ্র দাস সকাল 7:25 রে আপনার মানে শুনিপারে শুভ সকাল মর্নিং মেলোডি শুনবে সকাল 8:30 রে ডাইল ইন লাইফ চিটচ্যাট রে আজ মন খোলিকি কথা হওয়া ইন্টারন্যাশনাল ডে অফ প্লে আছে না সেপাই আপন মানে ছোটবেলে কো খেলকু বহুত অধিক খেলুতিলে এবং বর্তমান আপন নিজকু ফিট রাখিবা পই খেলিবার অভ্যাস কো জারি রাখিছন্তি না সেপাই সময় পাওনাহান্তি আমাকে কল করিকি জনেবে এবং এই খেল বিষয়ে আপনকর যে স্মৃতি আছে পুরনা দিনর তাকু আমার সাথে বাণ্টিবে ডাইল ইন লাইফ চিটচ্যাট রে সকাল 9:00 এবং সন্ধ্যা 5:02 রে মধ্য আউ এক নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে আপন মানে আমকু আপনকর মতামত শেয়ার করি পারিবে আমার সাথে কার্যক্রমের যোগ হই দেই পারিবে ডাইল ইন লাইফ চিটচ্যাট রে সকাল 9:30 রে শুনিবে প্রায়োজিত কার্যক্রম স্কুল টাইম বাই ভারত মশালা সকাল 9:45 রে শুনিবে ওড়িয়া চলচ্চিত্রর গীত রেনবো এস এম এস দিন 10:00 এবং রাতে 10:00 এতে নিজ মনপছন্দ গীত শুণবা আমি হোয়াটসঅ্যাপ মাধ্যমে রিকোয়েস্ট করে মেসেজ করে এস এম এস করে দিন 11:00 শুণবে কার্যক্রম কলাকার 11:30 শুণবে কতটি পুরোনা হিন্দি চলচ্চিত্রর গীত হিন্দি কথাচিত্রর গীত দিন 12:00 এতে আপনার কিছু কথা কিছু গীত কার্যক্রমে হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণিপারে দিন 1:10 শুণবে আজ চর্চার নির্ধারিত বিষয় সম্পর্কের আপনার মতামত সহ কথাবার্তা এবং তা সহ কিছু বিউটিফুল ট্রাকস পুরোনা ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণবে 2:45 অপরাহ্ন 3:00 শুণবে প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি অপরাহ্ন 3:30 এ জাতি এ মাটি এ মাতৃভূমি উপরে সমর্পিত কার্যক্রম মো দেশ সরিলা আফটরনুন স্টার্ট হয়ে যাব অপরাহ্ন 4:00 গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 45তম ভাগ শুণিপারে সন্ধ্যা 6:10 ভক্তিগীতর কার্যক্রম আরাধনা আপনার আরম্ভ করব সন্ধ্যা 6:30 সন্ধ্যা 7:25 শুণিপারে কতটি চলচ্চিত্রর গীত সন্ধ্যা 7:40 ফিফা ওয়ার্ল্ড কপ 2026র ডেলি আপডেটস সন্ধ্যা 7:32 শুণিপারে আপনার সন্ধ্যা আসর গীতরে মিতরে শুণিপারে রাতে 8:02 রাতে 9:15 শুণবে অভুলা স্মৃতি তবে সাথী ইয়ে আজ দিনরে আমার সহিত কনেক্টেড হইবার রহিবার সব রিজনস মানে আজ দিন সারা কোন কোন প্রোগ্রামস আপনার মানে শুণবে স্টে টিউন 200.4 আকাশবাণী এফএম রেনবো আউ কহুতাম দিলসে দিল তাক
1: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କଲ୍ କରନ୍ତୁ କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ୍ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି

মাথারে তার ছোট টিকিলি, হাতে কাচর ছুড়ি, পাদরে তার ঋণ ঝুণ, সেই ভারি প্রিয় নূপুরর চুড়ি। গাঁ দাণ্ডর সেই সরল হস আজি বি প্রতিটি সঞ্জে।

0: ষ্টুডিও ঘণ্টাৰে হেইযাইছি আপোনাক ফৰমাইছ কু পূৰণ কৰিবাৰ সিলসিলা কু ষ্টাৰ্ট কৰিবাৰ টাইম মানে ৰেইনবো এসএমএস কু ষ্টাৰ্ট কৰিবাৰ টাইম শীঘ্ৰ শীঘ্ৰ নিজৰ ফোন কু উঠান্তু এসএমএস বক্স কু যাআন্তু আৰু টাইপ কৰন্তু এফএমআরসি তাৰপৰা লিখি দিয়ন্তু কো গীত কু শুনিব পাই চাহুচন্তি আপোন কাহা কু ডেডিকেট কৰিব পাই চাহুচন্তি কো চলচ্চিত্ৰৰ সেই গীত কো আলবমৰ সেই গীত আৰু তাৰপৰা নিজ না ঠিকনা সৈতে পঠাই দিয়ন্তু আমাৰ নম্বৰ 09495963210 ৰে যদি কৰিব পাই চাহুচন্তি আমাক হোৱাটছএপ তবে নম্বৰ হ'ল 8895254200 আপোন মানক ফৰমাইছ কু পূৰণ কৰিবাৰ সিলসিলা কু ষ্টাৰ্ট কৰি দবা কাৰণ অলৰেডি আমাৰ কিছু শ্রোতা মানে মেসেজ করি সারিছন্তি তবে ফার্স্ট মেসেজ জি আমি নৌছে আজি চন্দ্রকান্ত পুষ্টি গোপপুর নিশ্চিন্ত কৈলিরু পঠাইছন্তি এবং সে শুনিবা পাই চাহিছন্তি গোটে বিউটিফুল ট্র্যাক ফ্রম দ্য মুভি কায়ামত এবং ডেডিকেট করছন্তি সব শ্রোতা বন্ধু মানঙ্কু গুড মর্নিং রে উইশ জনাইছন্তি সমস্তঙ্কু চন্দ্রকান্ত পুষ্টিঙ্কর অনুরোধে গোটে বিউটিফুল ট্র্যাক কুমার শানু এবং অলকা ইয়াগ্নিকঙ্ক কণ্ঠে এবং পরে পরে আউ গোটিয়ে সুন্দর গীত যাহাকু শুনিবা পাই চাহিছন্তি অনেক জন শ্রোতা কে কে শুনিবা পাই চাহিছন্তি না লিজারাণী কল্যাণী রশ্মি সুরেখা মামি লতা খটুয়া মঙ্গলা বজার জেমাদিপুর নূপাটনা তিগিরিয়া কটকরু এবং শ্রোতা মানে ডেডিকেট করছেন এই গীতটিকে লক্ষ্মীপ্রিয়া রোজালিন দিব্যচন্দন বিশ্বরঞ্জন এবং বাসন্তী মাই এবং সব শ্রোতা বন্ধু মানুষ গুড মর্নিং র বিষয় তো শুনবা চাইছেন তেজাব ফিল্ম রু এক দু তিন চার পাঁচ সাত আট নয় দশ এগার এই বিউটিফুল ট্র্যাকটি এবং তপন কুমার দাস নূপড়া কটকরু শুনবা পাই চাইছেন আউ গোটি বিউটিফুল ট্র্যাক তুম মিলে ফিল্ম রু কেকেঙ্ক ভয়েস রে দিলীপ আদত এই বিউটিফুল ট্র্যাক গুড়িক সহ স্টার্ট করে দেওয়া রেইনবো এসএমএস সিলসিলা আপনার শীঘ্র শীঘ্র ফোন উঠান্তু আউ পঠাই দিন্তু আপনার ফরমাইশ আউ কহুতান্তু দিল সে দিল তাক
1: वैसे मुझे अमीरों से मिलने का कोई खास शौक नहीं है
2: तो फिर मुझसे प्यार क्यों किया हां
1: एक कमबख्त दिल है की गलती कर बैठता है और भुगतना आपको पड़ता है
2: तो भुगतो

ব্যাক ফ্রেন্ডস, টিউন করছেন দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিলসি দিল তাক বা তোমার শো চালিছে সুরিল আফটারনুন আউ সুরিল আফটারনুন শো নেই মু আছে আপনকার রেইনবো সাথী শুভশ্রী আজি আপনকার সাথী রে।

শ্রোতা বন্ধু, জানন্তি আজির দুনিয়াতে শিক্ষা কেবল ক্লাসরুমর চারিকান্থ ভিতরে আ সীমিত হয়ে রহিনি, শিখবাটা এবে ভাস্ট হয়ে গলানি। এবে মোবাইল র ছোট স্ক্রিন মধ্যে আমাকে বহুত কিছু শিখাই পারুছে। এবে মোবাইল হও অবা সে ল্যাপটপ, এসব জ্ঞানর ভণ্ডার সাজিছে। গাঁঠারু সহর পর্যন্ত, সমতল ভূই হও অবা হও সে দূর উচ্চ পাহাড় উপরে বসবাস করুথবা জনবসতি, সমস্তে শিখিপারুছন্তি সেই মোবাইল ল্যাপটপর সেই ছোট স্ক্রিন রু, সে বি বহুত অল্প সময়রে। আউ বি নিজ ফ্রি টাইম অনুসারে

শুন করছি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক শুরু করেছি। সময় বর্তমান রাতে 10:03 আওয়া সহিত আরম্ভ হয়ে যাইছি আপনার প্রিয় কার্যক্রম যার না হচ্ছে রেইনবো এসএমএস। রেইনবো এসএমএস রে নিজ মন পছন্দ গীত শুনবাক চাহুলে আমাকে এসএমএস করে কিংবা করে আমাকে হোয়াটসঅ্যাপ। তবে এসএমএস করা টাইপ করতু এফএমআর সি টিকে স্পেস দিও যোগ গীতটি শুনবা চাহুঁচ তার প্রথম ধাড়ি লিখতু তাপরে টিকে স্পেস দিয়ে গীতটি কো ফিল্ম বা কো আলবম তা নাটি ভালসে মেনশন করতু তাপরে নিজ না ও ঠিকানা লিখি পঠাই দিও আমার অফিসিয়াল নম্বর 09499563।

এফএম কোচন্দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক বর্তমান শো চালিছি রেইনবো এসএমএস ও রেইনবো এসএমএস রে নেক্সট মেসেজটি করিছন্তি ওস্তিয়া বাঙ্কি আঠগড় কটকরু সুমন্ত কুমার রাউত এবং পুথুরা কান্হা শুনিবাকু চাইছন্তি অরবিন্দ মধুলিঙ্ক কণ্ঠরে গোটে সুন্দর ভজনটি শুনিবে নিশ্চয় সাথী আপনার পছন্দর গীত পৌঁছাইবি তবে সাথী লিখিছন্তি যে আজির সমস্ত প্রোগ্রাম তাঙ্কু বহুত ভালো লাগিছে বহুত বহুত ধন্যবাদ সাথী আপনার এই সুন্দর মতামত সুন্দর ফিডব্যাক পাই তবে নেক্সট মেসেজটি করিছন্তি প্রশান্ত কুমার বিষয় শ্রীকোরুয়া গোপালপুর কটকরু শুনবাকু চাইছন্তি লতা মঙ্গেশকর এবং সবীর কুমার কণ্ঠরে গোটে সুন্দর গীতটি পরবর্তী মেসেজটি করিছন্তি চিকু গুনু সোনু পিঙ্কি রিকু দেবু দিল্লির মেসেজ করিছন্তি আর শুনবাকু চাইছন্তি বাবুল সুপ্রিয় এবং অলকা ইয়াগনিক কণ্ঠে গোটে সুন্দর গীতটি সাথী পৌঁছাইলি আপনার পছন্দর গীত আপনার পাখানে

সিউলিয়ে ছি আপনাদের সহিত আপনার শুনছি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তাক ইয়েস নূতন নূতন না হি কাফি যে কি আখির আখির কথা কুহতি যে কি দেখিবা কো বহুত হি সুন্দর যাহাঙ্কর অভিনয় সমস্তঙ্কর মনকু ছুই থাই যাহাঙ্কর স্বাভাবিক এবং তাঙ্কর স্বভাব ভাবপ্রবণ অভিনয় পাই মধ্য সে বহুত প্রসিদ্ধ থিলে সব দর্শক মানক পাখরে সাথে আউ গোটে কথা আপনার শুনলে আশ্চর্য হবে সে কেবল অভিনয় নুহতি গায়িকা মধ্যে ভালো লে ভালো গীত মধ্য গাইপারতি মনেথিব আপনার 1985 যেত বেড়ে গোটে সুন্দর চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল মেরি জঙ্গ এই চলচ্চিত্রে আমি তাঙ্কু নায়িকা ভাবরে নায়িকা ভূমিকা পরে মধ্য সে জনে মা এবং চরিত্র ভূমিকার সফল মধ্য হয়েছিল মা ভূমিকার আমি তাঙ্কু দেখিবাকু পাইতিলু